Geven is makkelijk, maar iemand weer kunnen vertrouwen is een heel ander verhaal, is een heel andere tori. Dosto, ज्ञान पर व्यवहार हमेशा भारी पड़ता है। कई ऐसी स्थितियां होती हैं जहां ज्ञान काम नहीं करता है अनेवरों को, लेकिन व्यवहार सब कुछ संभाल लेता है। आपके आचरण, आपके मनीरी, आपके संस्कार, वो वहां मायने रखता है। मित्रों, बेस्ट मेंशन, gedrag heeft altijd een voorsprong gehad op kennis. Er zijn vele situaties waarin kennis tekort schiet, maar gedrag alles oplost. Gedrag. Bhai behno, bade sapne dekho, kadi mehnat karo aur safar ka maza lo. Jeevan ka safar ka maza lo. Best mention. Droom groot, blijf positief, werk hard en geniet van de reis van je leven. Geniet van de reis van je leven, beste mensen. Dat is een mooie oplossing. Kya sahi hai aur kya galat hai?

दोस्तों कहा जाता है कि 2022 में 2022 में बॉलीवुड का समाचार कि इन 2022 vertegenwoordigde हिंदी सिनेमा 33% van de bioscoopomzet. Gevolgd door Telugu en Tamil. Goed voor respectievelijk 20% en 16%. Mumbai is een van de grootste filmproductiecentra's ter wereld.

0: जहाँ दोस्तों ये तो चला गया था ईदन के तरफ, जहाँ से शकुंतला जी प्रोग्राम को सुनते हैं और पसंद भी करते हैं। ईदन हेलमल ईदन शकुंतला जी, मैंने आपका ये जो फरमाइश है मैंने तो पूरा कर दिया है। और देखा जाए घड़ी की तरफ देखा जाए तब बैना फाइव फोर एन हो चुका है। इसका मतलब है हम सब चलेंगे कुछ न्यूज़ कुछ बयान की तरफ, कुछ रिक्लाम की तरफ, और उसके बाद हम हर एक फरमाइश को पूरा करेंगे। तीन बजे तक हमारा तुम्हारा साथ है जो आप सब जानते हैं, और जो जिसका फरमाइश मैं पूरा नहीं कर पाऊँगा, जेकर फरमाइश हम ना घुमा पाप, अगले हफ्ते शुक्रवार को हम ज़रूर प्रोग्राम, ये वादा है मेरा, हम ज़रूर आपके गाने को पेश करेंगे। तब तक के लिए इजाज़त दीजिए मुझे ये न्यूज़ घुमाने के लिए, जहाँ पे न्यूज़ से और रेखलाम भी है, मिलके सुनेंगे हम सब न्यूज़ और रेखलाम।
1: हर काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक एडवर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक, और टेलीफोन नंबर 07 36 23 2047। मेरे इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor aan het Ramsoet wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
6: De Europese industrie krijgt vanaf 2031 meer ruimte om CO2 uit te stoten. Ook hoeven bedrijven minder te betalen voor hun uitstoot, zolang ze beloven in Europa te vergroenen. Brussel hoopt zo de concurrentiekracht van de industrie te bewaken en op klimaatkoers te blijven. In de Verenigde Staten zijn duizenden mensen besmet geraakt met een parasiet. Volgens Amerikaanse gezondheidsdiensten lijkt de uitspraak afkomstig van ijsbergsla. Die werd geserveerd bij fastfoodketen Taco Bell. Symptomen zijn diarree, plotseling gewichtsverlies en het verlies van eetlust. Er zijn geen sterfgevallen, maar er zijn wel 94 mensen in het ziekenhuis opgenomen. Twee mensen zijn overleden na de zware onweersbuien die gisteren over Frankrijk trokken. In het oosten sloeg de bliksem in op een voormalige kerk, omgebouwd tot werkplaats, waarna het pand vlam vatte. Het slachtoffer werd dood aangetroffen in het gebouw. In het westen van Frankrijk kwam iemand om het leven toen een boom omviel nadat de bliksem insloeg. Vakbond FNV heeft aangekondigd in september weer actie te gaan voeren nadat de cao-onderhandelingen voor werknemers in het openbaar vervoer afgelopen woensdagavond klapten. Waarschijnlijk komt er ook een 24-uur staking op het spoor. De eerste 2 weken van september beloven daarom chaotisch te worden, met naast de spoorstaking ook stakingen in de havens en bij de overheid. En dan het weer. Vanmiddag is het zonnig. Bij een matige noordwestelijke wind is het 22 graden aan zee tot plaatselijk 28 in Limburg. Ook vanavond droog en vannacht koelt het af naar 16 graden.
5: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
7: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
0: جی ہاں دوستو, ابھی آپ سن رہے تھے کچھ نیوز اور کچھ رخنامہ آپ سن رہے ہیں, اور ہر ایک چیز ہوا دیول با, اگر کچھ ہے کرانا ہے یا موت خبر دیوانا, کچھ فرمائشیں ہے, جنم دن ہے یا اور کچھ ہے, ہر ایک چیز آپ کروا سکتے ہیں فہون ہندوستانی ریڈیو کی طرف سے. اور ہمارا یہ جو ہمارے جو کنٹور ہے وہ صبح 9 بجے سے 5 بجے تک, 5 بجے تک کھلتے ہی سومر سے فریدہ تلک آ سکتے ہیں, اپنا ہر ایک چیز آپ کروا سکتے ہیں. تب تک کے لیے ہم چلتے ہیں, دیکھا جائے فورس کو اتن کے طرف سے, جہاں شانتا سار جو پروگرام کو سنتے ہیں اور صحیح جواب کو دیا. کھڑی ایک چیز پوچھی, بولے بکویا الٹا کر کے چھیلیے نہ چھیلائی, بکویا نہ چھیل پائی, نہ چھیل پائی, نہ سیدھا نہ الٹا, دونوں طرف سے بکوا اپنے آپ کو نہ چھیل پائی. اس لیے صحیح جواب کو سامتا دیا ہے کہ بکوا نہ چھل پائی, وہیں دترا گائلا, اور حق بنتا ہے گانا مانگنے کے لیے, اور گانے کو مانگا ہے. فلم انیتا سے گانا ہے, مکیش کا گانا ہے, دیکھا جائے تو نیکن تین کتنے کے ہے یہ گانا, تب وہ ٹھیک ہے, دیکھا جائے اس پہ تو نہیں ہے نیکن تین کتنا کے لکھا لے گا, مگر ٹھیک ہے ہم تو بھی کھوج لیں گے. فلم انیتا کا گانا ہے گورے گورے چاند سے مکھ پر, اور راج گھوسلا اس گانے کو لکھا ہے, لکشمی کانت نے اس کو بجایا ہے, مکیش نے گایا ہے. ٹھیک ہے دوستوں, ہم چلتے ہی فرس کو اتن کی طرف, جہاں پہ شانتا سار جو پروگرام کو سنتے صحیح جواب کو دیا ہے اور مانگ کیا ہے گورے گورے چاند سے مکھ پر.

0: ना मंगर के और फ्रैदा के, तब तक के लिए मुझे इजाज़त दीजिए। आने के भी वक्त हो रहा है, जाने के भी एक वक्त है भाई लोग। हमें तो मंगरे रात भर लोग के साथ रही ना ही पाई, और मुझे भी कुछ ढेर चीज़ करना है, यहाँ जाना वहाँ जाना, कुछ सभी कुछ करना है। और बढ़िया बात है कि आप लोगों इस प्रोग्राम को सुना है, पसंद किया है, काफ़ी लोग है, काफ़ी लोग के भी फरमाइश अब हम ना बजाए। पहले दोस्त जो हफ्ता आवे हैगा मंगर के हम प्रोग्राम के फरमाइश भी बजावे, क्योंकि जो सवाल मैंने किया था उसका जवाब आ चुका है। रीना भौजी है जो सही जवाब को दिया है, शांता है सही जवाब को दिया है, और लोग है जो सही जवाब को दे चुका है। मैं नाम नहीं लूँगा और मैं बताना भी नहीं चाहता हूँ। मंगर के लोगों अब से मंगलवार तक लोगों ऐप कर से मंगर के एक नवा सवाल भी आएगा सुख के खतिन। तब तक के लिए मुझे इजाज़त दीजिए, यहाँ से राम राम नमस्कार अदाए बरसो, सबको मेरा सलाम दुआ नमस्कार पहुँचे, जहाँ तक आवाज़ पहुँचा था और पहुँचेगा सबको हमारा सलाम, खुदा हाफिज, सलाम, राम राम नमस्कार। तब तक के लिए हम चलते न्यूज़ और बयान, उसके बाद बाय बाय स्वाई स्वाई, फिर मिलेंगे।
1: De beste Bollywood hits van toen en nu. Bij Vahon Hindustani Radio.
2: Advocaten kantoor aan het Ramsud wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakeel ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
4: Voor hulp bel nu 015 21 59 22 7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
6: De 15-jarige Jerryson, de jongen die vorig jaar door de politie werd doodgeschoten na een fatbike-roof, zette een geladen vuurwapen op het hoofd van het 14-jarige slachtoffer. Dat werd vanmiddag duidelijk tijdens de uitspraak in de rechtszaak tegen de 15-jarige medeverdachte. De straatroof, die door de rechtbank werd omschreven als een zaak met veel impact, vond plaats op zondag 21 september in Capelle aan den IJssel. Het asielzoekerscentrum in Hardenberg is sinds vandaag leeg. 4 maanden en 9 dagen na de sluitingsdatum zijn de laatste bewoners verplaatst. De tweede verhoogde dwangsom van de gemeente tegen het COA gaat van tafel. Tot voor kort verbleven nog 41 bewoners op het AZC dat 10 jaar in gebruik is geweest. De Europese industrie krijgt vanaf 2031 meer ruimte om CO2 uit te stoten. Ook hoeven bedrijven minder te betalen voor hun uitstoot, zolang ze beloven in Europa te vergroenen. Brussel hoopt zo de concurrentiekracht van de industrie te bewaken en op klimaatkoers te blijven. In de Verenigde Staten zijn duizenden mensen besmet geraakt met een parasiet. Volgens Amerikaanse gezondheidsdiensten lijkt de uitspraak afkomstig van ijsbergsla. Die werd geserveerd bij fastfoodketen Taco Bell. Symptomen zijn diarree, plotseling gewichtsverlies en het verlies van eetlust. Er zijn geen sterfgevallen, maar er zijn wel 94 mensen in het ziekenhuis opgenomen. En dan het weer. Vanmiddag is het zonnig. Bij een matige noordwestelijke wind is het 22 graden aan zee tot plaatselijk 28 in Limburg. Ook vanavond droog en vannacht koelt het af naar 16 graden.
5: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
1: Muziek en informatie. Bij Vahon Hindustani Radio.